আমেরিকা ইরান মিয়া জমিনি ফৌজ মোকলাতে হোর শুরু করেছিল আপনা হরমুজ পারসা ইরানি বেটনতে আমেরিকি ফৌজি মোকলান জো ইমকান আমেরিকি اخبار ওয়াল স্ট্রিট জার্নাল জি রিপোর্ট মুজিব আলা সতে ইজলাস মে সদর ট্রাম্প কে সিফারতি কোশিশন সা গড ইরান মে জমিনি ফৌজ মোকলান বাবত ব্রিফিং দিনি বয়া হে ব্রিফিং মে সদর ট্রাম্প কে ইরানি বেটনতে কবজো করণ সমেত শদীদ ফৌজি কারওয়াইন বাবত ভি ব্রিফিং দিনি বয়া হে জমিনি ফৌজ মোকলান বাবত হতমি ফেসলো সদর ট্রাম্প কন্দো

আমেরিকা ইরান মিয়া জমিনি ফৌজ মোকলাতে হোর শুরু করেছিল আপনা হরমুজ পারসা ইরানি বেটনতে আমেরিকি ফৌজি মোকলান জো ইমকান আমেরিকি اخبار ওয়াল স্ট্রিট জার্নাল জি রিপোর্ট মুজিব আলা সতে ইজলাস মে সদর ট্রাম্প কে সিফারতি কোশিশন সা গড ইরান মে জমিনি ফৌজ মোকলান বাবত ব্রিফিং দেনি বই আ হে ব্রিফিং মে সদর ট্রাম্প কে ইরানি বেটনতে কবজো করণ সমেত شدید ফৌজি কারওয়াইন বাবত ভি ব্রিফিং দেনি বই আ হে জমিনি ফৌজ মোকলান বাবত হতমি ফেসলো সদর ট্রাম্প কন্দো